0: কারণ যতক্ষণ আসল রে উকা অক্তে চে ফসল কো লাগাও নুয়ারে না বাড়াই তাহেন হো আড়ি জরুর গিয়া এনতে সময় হো যদি থোড়া গান লাহা তাইম লেন খান ফসল বড়ি দাড়েয়া ফসল লাগা অক্তে মৌসম রিয়া জানকারি দোহয় সে এনতে উকা দো আজকা বড়ি মৌসম হুই লেন খান উনা কোন বঞ্চাও রিয়া হো জাহান উপায় যেমন হুই দাড়েয়া উনাতে মৌসম রিয়া হো বাড়াই জরুরা নোয়া কুমা আড়ি আসল আসল কথা আর বুন মেন কিয়া থোড়া থোড়ি লই আঞ্জমা বুনা বাড়তি দো বাং আদো চাষা কমি জাহান আলগা কমি দো বাং কানা সে ম্যাম চেলকাম হুদিস দা
1: একদম নোয়া দো আলগা কমি দো বাং কানা আড়ি মেহনত না কমি কানা নোয়া দো
0: নোয়া ওকা লই কে মিমি আর কটি কটি কথা নোয়া ধ্যান এম কাতে চাষ লিখান ফসল দো সারিগে আড়ি বেসগি হুয়া আদো দিলা আইমা কথা কুলাং গপাল মারাও কিদা নিতো দো বিন বিলমতে মিটান সিরিং লাং আঞ্জম কুয়া সিরিং কাদাই ললিতা বাস্কি আর সাঁতেন কু সিরিং দো কানা হিন্দা গো তুয়াদারি।

0: ये मेरा छोटा भाई है ना, बड़ा शरारती है। कॉलेज में मार्कशीट फोटोशॉप करके पापा को दिखाता था। कल मैंने लाइट बिल पर जीरो अमाउंट देखा तो सोचा इसने पक्का फोटोशॉप किया होगा, वरना जीरो बिजली बिल कैसे पॉसिबल है। पूछा तो बोलता है, भैया सब ऊपर वाले की दया है, सोलर पैनल है ना। मैंने कहा, ओ ये सही है बेटा।
1: पीएम सूर्य घर मुफ्त बिजली योजना, जुड़ने के लिए रजिस्टर करें pmsuryaghar.gov.in। हर घर सूर्य घर।
2: Adi moj sereng pun ajom ke ya. Ane tok doha mitang galo jepun ajom. Noare na satam do kana. Ki napai agam lagi cik lega mehnat huyu. An noa do moj tila ya pun kanai Pradeep Murmu. Dela pun ajom lege.
3: Abu joto kowa jiyon re. Mehnat mitang adi lakti yan jenis kana. Begor mehnat te do napai agam bang nyamo a. দোসার সাবা তেবন মেন দাড়েয়া যে মিটাং খুড়িয়া হড়া আগাম দো নাপাই বাং হুয়ু তায়া। মেন খান মিটাং হড় জাহাই দো লাগলে মেহনত এদা, সারি গে উনিয়া জিয়ন রেয়া আগাম দো নাপায়ো তায়া। মেহনত নাপাই আগাম লাগিদ আডি মহতান জিনিস কানা, আর নাগাম দো নোয়া আয়মা ধাবে দাবি সাবিত আকাদাই। বৈজ্ঞানিক এডিশন গোটা সিং আয়া প্রয়োগশালা রে কামিয়ে তাহেনা, আর দুদুড়ু মেখান দো পতব সিথন কাতে এ গীতি জিরব কান তাহেনায়। নুঙ্কা গে মহাত্মা গান্ধী দো আবোয়া ভারত দিশম আংগ্রেজ ঠেন খন ফুরগল লাগিদ সিং নিন্দাই মেহনত লেদা। আবো বন বাড়াই দাঁড়িয়া কানা যে যাহাই হড় যাহানা লাগিদ গে লাগলে মেহনত এদা, উনি দো ওনা রিয়া নাপাই কুড়াই গে নাম আকাদা। মেড়হেত লেখা বন ঝলকা আ মেহনত লেখান, আর খুড়িয়া লেন খান বন চিতি আ মেহনত লেখান, আবোয়া জীবন লাগিদ নাপাই আগাম বন বেনাও গড়হন দাঁড়িয়া আ। মেহনত দো খাটি গে নাপাই আগাম কুড়াই রূপতে এমাবোনা, নোয়া কো কথা সারি লাগিদ মেহনত আডি লাগতি গেয়া। যদি আবো দামান অক্তে বন বরবাদ এদা, এন খান অক্ত হো আবোই বরবাদ বোনা। মেহনত কাতে যাহাই গে আয়া নাপাই আগামে গড়হন দাঁড়ে আ, মেহনতিয়ে হড় বুসু ওড়া রেকো জানামেনা, মেন খান মহল রেকো বঙ্গা তালায়েনা। নোয়া কো কথা তেবন বাড়াই দাঁড়ে কানা যে মেহনত রিয়া সাগার গাডি রে দে কাতে নাপাই আগাম ঠেন বন সেটের দাঁড়ে আ। যাহা তিন রে আম মেহনতেম এথব আ, উন রেগে আমা জিয়ন রে বনদল এম আইকেওয়া। আম আডি সাধাও ওয়েম বেনা, আর আমা কামি বাবত আডি কুরুমুটু তাহেন তামা। জিয়ন রে বেঝা আ হুদিস আডি গে লাগতি আ, চেদা সে ওনা তাইনম গে ঠিক আ, আম দো ওকা ডাহার পাঞ্জা হয়ো তামা, আর ওনা ডাহার রে দো চেত লেকা তাড়াম হয়ো আ, আর তিনা অক্তে রে ওনা বেঝা দো তুই জসো আ। ডক্টর আব্দুল কালামে মেন লেদা যে পটুয়া কদো জিয়ন রে সারা ঘড়ি ভেজা আর কুকমু কো হুদিস মা, আর ওনা কুকমু পূরণ লাগিদ লাগলে মেহনত লাগতি গিয়া। চেদা সে যদি পটুয়া গিদ্র তিহিং কো মেহনত লেন খান উনকো দারায় কান আগাম।